0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: শেষরে পুরাতন রচনার শিল্পী তানসেন সিং।

0: পরিগণনা ফর্ম দেবে। ফর্ম গুড়ি voters.eci.gov.in ওয়েবসাইট রু মধ্যে ডাউনলোড করে পারিবে। ফর্ম দুইটি পূরণ করিবা পরে এহাকু বিএলঙ্ক নিকটরে দাখল করন্তু এবং তাঙ্কঠারু প্রাপ্তি স্বীকার গ্রহণ করন্তু। অধিক সূচনা পাই ভোটার হেল্পলাইন নম্বর 1950 কো কল করন্তু কিংবা ভোটার সার্ভিস পোর্টাল কিংবা ইসিআই নেট অ্যাপ রে বুক এ কল উইথ বিএলও সুবিধার উপযোগ করন্তু। মুখ্য নির্বাচন অধিকারী ওড়িশাঙ্ক দ্বারা জনহিতরে জারি।
1: ଶୁଣ ଶୁଣ ଶୁଣ, ଗାଁ ହେଉ ଅବା ସହର, ଓଡ଼ିଶାବାସୀଙ୍କ ପାଇଁ ଖୁସିର ଖବର।
2: କଣ କହୁନୁ,
1: ଛାତରେ ସୋଲାର ପ୍ୟାନେଲ ଲାଗିବ, 1,38,000 ପର୍ଯ୍ୟନ୍ତ ସବସିଡି ବି ମିଳିବ।
2: ଆଉ ଇଲେକ୍ଟ୍ରି ବିଲ୍,
1: ବିଦ୍ୟୁତ ବିଲ୍ ସଞ୍ଚୟର ନୂଆ ସମ୍ଭାବନା ଆଣିଛି ପିଏମ୍ ସୂର୍ଯ୍ୟଘର ମାଗଣା ବିଜୁଳି ଯୋଜନା।
3: କିଛି କଥା କିଛି ଗୀତର ଉପସ୍ଥିତି, ସେଥିପାଇଁ ପୋତେ ଗୀତ ଗୀତିକା କରିଛି ଆପଣଙ୍କୁ ପ୍ରୀତି। ସେ ପ୍ରୀତି ଆଉ ଗୀତିର ମଧୁମୂର୍ଚ୍ଛନାରେ ସ୍ୱାଗତ ଆପଣଙ୍କୁ ଗୀତ ଗୀତିକାର ସଙ୍ଗୀତମୟ ପରିବେଶକୁ।

বন্ধু, সুস্থ ও সুন্দর জীবন পাই সন্তুলিত খাদ্যর বেশ আবশ্যকতা রয়েছে। সন্তুলিত খাদ্য সেই খাদ্যকে কুহযায় যেউথিরে শরীরর আবশ্যকতা অনুযায়ী শর্করা, প্রোটিন, ভিটামিন, চর্বি, খনিজ লবণ, তন্তু এবং পানি উপযুক্ত পরিমাণর রহিতায়। এই সমস্ত পোষক তত্ত্ব মিশে শরীরর সঠিক বিকাশ, কার্যক্ষমতা ও স্বাস্থ্যকে বজায় রাখিথায়। সন্তুলিত খাদ্য আম শরীরকে শক্তি প্রদান করে। দৈনন্দিন কার্য, পাঠপড়া, খেলকুদ এবং শারীরিক পরিশ্রম পাই আবশ্যক শক্তি খাদ্যর মিলিথায়। সেথিপাই আম দৈনন্দিন খাদ্যরে ভাত, রুটি, ডালি, ক্ষীর, অন্ডা, সবুজ পনিপরিবা, ফল এবং পর্যাপ্ত পানি রহিবা আবশ্যক। অধিক তেল চর্বিযুক্ত খাদ্যকে সীমিত পরিমাণে গ্রহণ করা দরকার। সন্তুলিত খাদ্য হচ্ছে সুস্থ জীবনর মূল ভিত্তি। তেণু প্রত্যেক ব্যক্তি স্বাস্থ্যকর ও সন্তুলিত খাদ্য গ্রহণ করা অভ্যাস করা উচিত।

0: দুইটি পরিগণনা ফর্ম দেবে। ফর্মগুড়ি voters.eci.gov.in ওয়েবসাইট্রু মধ্যে ডাউনলোড করে ফর্ম দুইটি পূরণ করা পরে বিএলঙ্ক নিকটে দাখল করন্তু এবং তাঙ্কঠারু প্রাপ্তি স্বীকার গ্রহণ করন্তু। অধিক সূচনা পাই ভোটার হেল্পলাইন নম্বর 1950 কো কল করন্তু কিংবা ভোটার সার্ভিস পোর্টাল কিংবা ইসিআই নেট অ্যাপ রে বুক এ কল উইথ বিএলও সুবিধার উপযোগ করন্তু। মুখ্য নির্বাচন অধিকারী ওড়িশাঙ্ক দ্বারা জনহিতরে জারি। ओडिशा सरकारंक उच्च शिक्षा विभाग आनिछि नुआ सुजोग एईडीपी अप्रेंटिस एम्बेडेड डिग्री प्रोग्राम पाठपढ़ा सहित काम शिखिबार सुजोग तृतीय वर्षरे मिलिबो स्टाइपेंड आसंतु दक्षता गढ़ीबा चाकरी पाई पथ सुगम करिबा। अधिक सूचना पाई साम्स पोर्टल कु जाई आज ही आवेदन करंतु। एईडीपी आज सिखंतु काली रोजगारक्षम हुंतु।
1: बंधु वर्तमान समय रे জঙ্ক ফুড কিংবা ফাষ্টফুড খাইবার প্রবৃত্তি দিনক দিন বড়ি চালিছে। পিজা, বর্গর, চিপস, নুডলস, কোল্ড্রিঙ্কস এবং বিভিন্ন প্যাকেট খাদ্য অনেক লোকঙ্ক প্রিয় খাদ্য পালটিছে। এগুড়িক স্বাদিষ্ট লাগুলে অধিক পরিমাণে খাইবা স্বাস্থ্য পাই ক্ষতিকারক। জঙ্ক ফুড্রে সাধারণত অধিক পরিমাণে তেল, চর্বি, চিনি ও লুণ রয়েছে। ভিটামিন, প্রোটিন, খনিজ লবণ পরি পোষক তত্ত্ব কম থাকে। ଏହା ଶରୀରକୁ ପର୍ଯ୍ୟାପ୍ତ ପୋଷଣ ଦେଇପାରେ ନାହିଁ, ଯାହାଫଳରେ ଶରୀର ଦୁର୍ବଳ ହେବାର ସମ୍ଭାବନା ରହିଥାଏ। ଅଧିକ ଜଙ୍କ୍ ଫୁଡ୍ ଖାଇବା ଦ୍ୱାରା ମୋଟାପଣ ବି ବଢ଼ିଥାଏ। ଏହା ସହିତ ଉଚ୍ଚ ରକ୍ତଚାପ, ମଧୁମେହ, ହୃଦ୍ରୋଗ ଓ ହଜମ ସମସ୍ୟା ପରି ବିଭିନ୍ନ ରୋଗର ଆଶଙ୍କା ବଢ଼ିଯାଏ। ତେଣୁ ଜଙ୍କ୍ ଫୁଡ୍ର ଅଧିକ ସେବନ ଆମ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ପାଇଁ ହାନିକାରକ। ତେଣୁ ଶ୍ରୋତାବନ୍ଧୁ, ସତର୍କତା ଜୀବନର ଏକ ଅମୂଲ୍ୟ ଗୁଣ, ବିଶେଷକରି ଖାଦ୍ୟ ଗ୍ରହଣରେ ଏହାର ଆବଶ୍ୟକତା ବିଶେଷ ଭାବରେ ରହିଛି। ତେଣୁ ପ୍ରତ୍ୟେକ ବ୍ୟକ୍ତି ଖାଦ୍ୟ ଗ୍ରହଣ କରିବା ସମୟରେ ସଚେତନ ଓ ସତର୍କ ରହିବା ନିହାତି ଜରୁରୀ। ସୁସ୍ଥ ଖାଦ୍ୟ ଓ ସତର୍କ ରହିବା ହିଁ ସୁସ୍ଥ ଜୀବନର ପ୍ରକୃତ ମାପକାଠି।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: कस्टमर केयर तरफ फोन आसीथिला कहुथिले तमरा 50,000 रिवार्ड पॉइंट्स एक्सपायर हेइजिबो। ए लिंक परथि एपीके डाउनलोड करिनियंतु।
4: ठीक लागुनी, स्कैम भी हेइ पारे।
5: एपीके

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু এসবিআই সচেতন রুহন্তু সুরক্ষিত রুহন্তু
1: আচ্ছা দাসবাবু আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল রাইট তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে
2: আরে এইটা একদম সিম্পল এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতেলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস
4: সুভাষকরঙ্ক রচনার শিল্পী সুভাষী সেন।

0: ভাইনা কালিয়া কলা ঘন
1: শ্রীমন্ত
0: যৌ প্রভু জগন্নাথ রূপ হল কলামেঘ সদৃশ
1: আজ
0: কলামেঘর আজ্ঞা চপলা বলে বিজুড়ি ক্ষণ কলে সৌন্দর্য বাসবা দেখা যায় আজ প্রভু জগন্নাথ রূপ হল কলামেঘ সদৃশ প্রভু জগন্নাথ মুখমন্ডল হল বিজুড়ি
1: বিজুড়ি
0: আজ কে পদ আসিগলা।

0: দণ্ডি ৰাজন বোলে কহ, বর্তমান ঘড়ি থিল, বর্তমান তু গোটে নারী রূপকে ধারণ করলু,
1: কিপরি?
0: উর্বশী কহিলা,
1: কোন কহিলা?
0: মু স্বর্গর নর্তকী, মো নাম উর্বশী। উর্বশী ঋষি কাহ ইন্দ্র সভাকে আসিলে, তাঙ্কর জটা বাঁধিকি দেখি মু ঘৃণা কলি, সত্যমান্য কলি, অসম্মান কলি, মতো সে অভিশাপ দিয়েছি। বার বর্ষ পর্যন্ত দিবসরে ঘটকি হেবি, রাত্রে নারী হেবি,
1: নারী হেবি।
0: দুই প্রহর দিনের মু ঘড়ি হইছিলে, আপন পছে পছে সরসন্ধান করুছিলে,
1: করুছিলে
0: সূর্য অস্ত এরাখি
1: নিজ রূপ ধারণ করিলি,
0: রূপক ধারণ করলি।
1: আচ্ছা,
0: বন্দী রাজন কলি, আউ চিন্তা কর না, এ সুন্দর রূপ যৌবন কু বহি আজি কেতে নিবিড় নিঘঞ্চ অরণ্যের দুঃখ কষ্ট সহিব। মো নাম হচ্ছে দণ্ডি, ঘর হচ্ছে অবন্তী দেশ, রাজ্য কু তুমি চাল, মো পাই নূয়া অশোষাল তৈয়ার
1: করিবি
0: কহিদি। উর্বশী কহিলা, আপন তো হলে অবন্তী দেশর রাজা, কেতে দাস দাসী আপনার পাট রাণী থিবে, সেমানঙ্কটারু স্নেহ দূরেই কোন মোঠারে রখি পারিব? দণ্ডি রাজা কর, দণ্ডি রাজন কলে, দরকার পড়লে রাজ্য ভার ছাড়ি দেবি,
1: ছাড়ি দেবি,
0: তুমি ধরি দেশান্তর
1: হইযিবি।
0: দণ্ডি রাজন উর্বশীকে ধরি নিজ রাজ্য অবন্তী
1: দেশ চালি গলে,
0: ব্রহ্মাঙ্ক পুত্র নারদ বিচার করছেন।

0: তেমন দণ্ডী রাজন ঘটক কি ধরি জরাসন্ধ রাজ্যের পহঞ্চি যাই
1: আচ্ছা
0: সিংহদরজার ঘটকি বাঁধি ডাক দেলা শরণ শরণ
1: শরণ
0: জরাসন্ধ বইলে কেন্দ্রেশ্বর রাজন তাহা ভয়ের তুমি শরণ মাগুছ
1: মাগুছ
0: দণ্ডী রাজা কহিলে মু অবন্তীশ রাজা নাম হচ্ছে মোর দণ্ডী
1: আচ্ছা
0: বিনোদে যাই বনরু গোটে ঘটকি পাইলি
1: আচ্ছা
0: এ সম্বাদ ভগবান কৃষ্ণ পাই পত্র মতে দিয়েছি ঘটে কি আনিকে দ্বারকারে ছাড়িব
1: আচ্ছা
0: প্রতিকার ভগবান কৃষ্ণ করিবে
1: করিবে
0: তেমন মোর শরণ তুমি রক্ষা কর
1: উদ্ধার কর মতো উদ্ধার কর
0: জরাসন্ধ বইলে মু নরমেধ যজ্ঞ করুছি লক্ষে ব্রাহ্মণ কু বন্দী ঘরে রাখিছি
1: আচ্ছা
0: এ সময় তুমি রক্ষা করি সে কৃষ্ণ সহিত যুদ্ধ আরম্ভ করিবি
1: করিবি
0: এ নরমেধ যজ্ঞ মো পূর্ণাঙ্গ হই পারিব না
1: পারিব না
0: তেমন তুমি মো পাখরে শরণ মু রক্ষা করিপারিবি
1: না
0: আয় যা তা পারে শরণ পশিব
1: পশিব
0: দণ্ডি ঘট কি কু ধরি চলি গলে দম ঘোষ শিশু দম

0: দরকার নাই, দরকার নাই মোর কিছু। তো মতে কথা দে রঞ্জন, তো মতে কথা দে ধন, তো মতে কথা দে, তুমো বহুকু ছাড়ি কেবে বি কোড়ে জীবনি, সেমিতি গলে মো আত্মা মুখ্য পাইবনি রে, মো আত্মা মুখ্য পাইবনি, অমুখ্য হই এ ঘর চারিপটে সেমতি ঘুরে বুলুথিব, সেমতি ঘুরে বুলুথিব এ ঘর চারিপটে, সেমতি ঘুরে বুলুথিব। আরে মো মুন্ড, মো মুন্ড,
1: বড়মা বড়মা, আরে ইয়ে কোন হলা, ইয়ে কোন হলা বড়মা কর, বড়মা বড়মা বড়মা।
2: ଶୁଣିଲେ ନାଟକ ବହୁ ବହୁକା। ମୂଳ ରଚନା କରିଥିଲେ ବୀଣାବଣୀ ମହାନ୍ତି, ବେତାର ରୂପାନ୍ତର କରିଥିଲେ ବିଷ୍ଣୁ ସାହୁ ଏବଂ ପ୍ରଯୋଜନା କରିଥିଲେ ତରୁଣକାନ୍ତି ରାଉତ। ତେବେ ଆଜି ତ ସମୟ ହୋଇଯାଇଛି, କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ ଏଇଠି ରଖି ବିଦାୟ ନେଉଛୁ। ନମସ୍କାର।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: कस्टमर केयर तरफ फोन आसीथिला कहुथिले तमरा 50,000 रिवार्ड पॉइंट्स एक्सपायर हेइ जिवो। ए लिंक परथि एपीके डाउनलोड करिनियंतु।
4: ठीक लागुनी, स्कैम भी हेइ पारे।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এপর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি।

0: আজি মধ্য চেটিনাদ সিমেন্ট উপরে
1: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে চেটিনাদ সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাদ সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস
2: আচ্ছা দাসবাবু আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল রাইট তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে
0: আরে এটা একদম সিম্পল এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাদ সিমেন্ট উপরে
1: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে চেটিনাদ সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাদ সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস
2: আচ্ছা দাসবাবু আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল রাইট তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে
0: আরে এটা একদম সিম্পল এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাদ সিমেন্ট উপরে
1: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে চেটিনাদ সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাদ সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস
3: শেষ হল শ্রোতাঙ্গ এসএমএস মাধ্যমে অনুরোধর ওড়িয়া লঘু সঙ্গীত এবং আলবম গীতর কার্যক্রম চিরহরিত আকাশবাণী কটক শুনন্তু সমবেত কণ্ঠে দেশভক্তি গীত আকাশবাণীর কোরাল গ্রুপর শিল্পী গাইছেন মীনাক্ষী দেবী রচনা

শ্রোতা বন্ধু আজি তো সময় হয়ে যাইছি তেবে আজির কার্যক্রমকু এইটি রাখুছু। আজির কার্যক্রম প্রযোজনা ও পরিচালনা দায়িত্বরে থিলে দুর্গা মাঝি এবং উপস্থাপনারে মু থিলি নিহারপাড়া পটনায়ক। আজি পাই তাহলে বিদায় দিয়ন্তু, রহুছু, নমস্কার।

ইতিহাসের জুন পাঁচ তারিখ ১৯৬১ মসিহা জুন মাস পাঁচ তারিখে ভারতের চেন্নাই ঠারে জন্মগ্রহণ করে প্রসিদ্ধ টেনিস খেলাড়ি রমেশ কৃষ্ণন। ১৬৬৯ মসিহা আজ তারিখে মোগল সাম্রাজ্যের শাসক আওরঙ্গজেব আনুষ্ঠানিক ভাবে দিল্লী সিংহাসন আরোহণ করে। ১৮৭৫ মসিহারে আমেরিকার সান ফ্রান্সিসকো ঠারে স্টক এক্সচেঞ্জ আরম্ভ করা যাইথিলা। ডেনমার্কর মহিলামানঙ্কু প্রথম করে ১৯১৫ মসিহা জুন পাঁচ তারিখে ভোট দানর অধিকার মিলিথিলা। আপেল কোম্পানি প্রথম করে কম্পিউটর প্রচলন আরম্ভ করেছিলা ১৯৭৭ মসিহারে। ১৯৮৪ মসিহা জুন পাঁচ তারিখ দিন অপরেশন ব্লু স্টার মাধ্যমে ভারতীয় সেনা শিখ মানকর ধর্মস্থলী পঞ্জাবর অমৃতসর ঠারে থিবা স্বর্ণ মন্দিরে প্রবেশ করেছিলে। সোভিয়েত ইউনিয়নর শেষ রাষ্ট্রপতি মিখাইল গর্বচোভকু ১৯৯০ মসিহা জুন পাঁচ তারিখ দিন নোবেল পুরস্কার প্রদান করা যাইথিলা।

শ্রোতা বন্ধু, এটি দিন গড়ি গেলে রাতে, কিন্তু আমার মাটি আমার মা, আমার মুন্ড উপরে নীল আকাশ, পাহাড় পর্বত, অগনা অগ্নি বনস্থ, নদ নদী ঝরণা, পশুপক্ষী, কীট পতঙ্গ, অর্থাৎ আমার চারিপাখে যা সব ঘেরি রয়েছে তাহাই আমার পরিবেশ। কিন্তু কোণী কারণ আমার পরিবেশ বিগড়ি গেলে আমার মানুষ সমাজের অনেক ক্ষতি হয়ে থাকে, সেইথিপ আমি কই থাও আমার পরিবেশ আমার জীবন।

শ্রোতা বন্ধু, যে পরিবেশ যেত মাত্রায় সুস্থ থাকে সেখানকার জনজীবন পশুপক্ষী সেত মাত্রায় সুস্থ রয়েছে। কিন্তু বেড়ে বেড়ে জল প্রদূষণ, বায়ু প্রদূষণ, শব্দ প্রদূষণ প্রভৃতি মানুষ সমাজ বিপদর কারণ হুয়ে। ঠিক সময়ের বর্ষা না হওয়া, মরুড়ি দেখা দেওয়া তথা বিভিন্ন বিপর্যয় ভিতরে বাত্যা বা মহাবাত্যা জনজীবন অস্তব্যস্ত করে দিয়ে। এতে শ্রোতা বন্ধু, আমি কোন দায়ী নই।

0: এর কিছু তফাত নাই, জন্ম মাটি মা মোর, সবুদিনে মা। হ্যাঁ কৌছু
1: কেইটা আদিবাসী ঘরক ছাড়ি দেলে আউ পাখরে ছিড়া হলো পরি কি অছি কহুন?
0: সে নিরীহ আদিবাসী মানে তো মোর ভাই বন্ধু পড়িশা সবু কিছি, পুরুষ পুরুষ ধরে সেমানে আমো নিজর হই আমো পাখরে ঠিয়া হইছন্তি।
1: সে কথা ঠিক যে, হেলে
0: এটি হেলে প্রশ্ন নাই রে মাধব, থরে চিন্তা করে দেখ, জুয়ারে চাহিবু মাইল মাইল ব্যাপী জঙ্গল, প্রকৃতির এই সুন্দর লীলাভূমি এটি দুঃখ নাহি শোক নাহি।
1: মু ভূইকে নিন্দা করিনি বাবু, জীবন সারা যুদ্ধ ভূইরে বুলি বুলি আসিল,
0: সেই তো মোর দুর্ভাগ্য মাধব।
1: সেইয়া নুয়ে আউ কোন, জীবন সারা কোন কম দুঃখ সইছ?
0: দুঃখ সইলি কোঠি, দেশ জাতি পাই প্রাণ দেওয়া পাই ডাক্তার হই মিলিটারি যোগ দেইছিলি।
1: হ্যাঁ
0: হেলে প্রাণ দেই পারলিনি,
1: প্রাণ নদেলে কি গোড়টিয়ে দেলে তো,
0: তথাপি মোর দুঃখ রইগেল মাধব, মো জন্ম মাটি পাই প্রাণ দেই পারলিনি।
1: এ কোন বাবু তোম আখিরে লুহ
0: তো তো বুঝি পারিব না রে মাধব, মাটি মা তা পাই মাতৃভূমির মর্যাদা কেতে উচ্চরে, যদি প্রাণ দেই ন পারলা জন, যদি তা পাই প্রাণ দেই ন পারলা তবে সন্তান জন্মর মূল্য কম।
1: তুমি কেউ বসি রয়েছ যে, তুমি যে কাম করছ সেটা কোন কম মাটি মা র সেবা নুহে
0: মাধব?
1: মু তো ভুল কহুনি বাবু, সকাল সঞ্জ পর্যন্ত কান্ধরে ঔষধ বাক্স পকেই এ ছোটা গোড়ে গাঁ গাঁ দুয়ার দুয়ার বুলিবাটা কোন ছোটিয়া কাম দেয় বাবু?
0: তথাপি যেতে কলে বি মনরে তৃপ্তি আসুনি রে।
1: সেটা খালি তোম মনর কথা বাবু, হলে গরিব আদিবাসী মানকর মরণ বেড়ে তুমি তো একা দেবতা পরি তাঁক পাখরে ছিড়া হোচ, ইয়াকু
0: থাও থাও থাও মাধব থাও, আ কপে চা আনলু মুন্ডটা কাহিঁকি টিকে বিন্ধুছি,
1: সকাল সঞ্জ যাই বুললে মুন্ড বিঁধিবনি, মু আনুছি বাবু বস।
0: আন আন
1: বাবু, এই বটিকাটা খাও।
0: তু তাহলে সঙ্গে সঙ্গে ডাক্তারি আরম্ভ করে দিলু?
1: এমনি তো সারা জীবন বিটি গল, চাটা বেশ গরম আছে দি ঢুক পিই দিল।
0: দে দে
1: বাবু,
0: কিছু কহিবু?
1: কহি বলতে ভাবুছিলি, পুঁ ভাবুছি তোমাকে কহি কিছু লাভ না।
0: কাহিঁকি রে মাধব?
1: তুমি কোন মো কথা কেবে শুনিছ যে আজ শুনিব?
0: আরে কহ বাবা, আজ তোর সবু কথা শুনিবি।
1: এই অঝাড় জঙ্গল ভিতরে ঘর বাঁধিছ?
0: হ্যাঁ তো।
1: দিটা ঠোকর বুড়া আর গোটাই অলিওলি ঝিওকে নিয়ে তোমার এই সংসার,
0: কোন কহিবাকু চাহুছু?
1: কেবে ঝিওর কথা ভাবিছ?
0: আরে সত্যি তো, বনি কোঠি আছে?
1: ও মনে পড়িলা পরা, ধন্য কহিব তোমার বাপ পণিয়া
0: মাধব,
1: মা যদি আজ বঞ্চি থাকতে।
0: থাও থাও মাধব, যে যাইছি তা কথা হোক কাহিঁকি,
1: আর যে অছি
0: তাকে তো মো মন মানিলা ভাবে তৈরি করছি মাধব।
1: হেলে কেতে বয়স তার হেলানি চিন্তা করছ?
0: বয়স বনির পুঁ বয়স, আরে সে তো কালিকা পিলাটা,
1: পিলাটা না একুশ বাইশ বছর ঝিওটা, তোমাকে পিলা লাগেছে?
0: আরে পিলা নুহে আউ কোন, এই তো কালি পরি লাগুছি।
1: কোন হেলা বাবু কহু কহু অটি গল যে
0: বনি কোটি, অনেক বড় তাকে দেখিনি।
1: দেখিও কেমি, তুমি যে বাট দেখেছ সে তো সেই বাটরে চালছি, আর জানো দেখিব বগিচার কেউ গছ বলে পানি দৌছ, নহলে কেউ লতা মূল অনামানা ঘাস বাছুছ।
0: ঠিক আছে ঠিক আছে, তুই যা তো কাম দেখ, মু তাকে দেখুছি।

0: জানে মো জানে সে কি মু তাকে চিনিছি মু তাকে ভালো করে চিনিছি বাধা দে না মা তু মতো বাধা দে না এইটা মো জীবন প্রশ্ন নুহে বরং এটা জাতীয় জীবনের প্রশ্ন তো জীবনের প্রশ্ন মতো যাওয়া দে না আমি আমি ড্যাডি কু ফলো করে যাবো আস আস দাদা
1: তো আজি সাইমন র বন্ধুক মনর ধরে যাই পারিবনি কুঞ্জ দাস
0: তোতে আজি মু ছাড়ি ফিরি দে ছোট ডাক্তার
1: কাম অধা ছাড়ি দিয়ে গলি রহিম দিহে মো বাকি কাম কু পুরা করিব রহিম গোটাই কুঞ্জ দাস মরিছি রহিম হলে আহরি অনেক কুঞ্জ দাস এ অরণ্য কু মন্থন করিবক আসিবে সেমানকু মোকাবেলা করিবক হব হে অরণ্য হে অরণ্য তুমকু মোর নমস্কার বলানি হ রহিম তোতে লাগিল মাধব বনানি বনবাসী মানুষ দেখিব রহিম অরণ্যকে দেখিব আর সে দুইকে দেখিব তো তোমাকে নমস্কার তোমাকে নমস্কার
2: প্রভু

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইটি পাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিছিলি।

0: আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
1: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস
2: कस्टमर केयर तरफ फोन आसीथिला कहुथिले तमरा 50,000 रिवार्ड पॉइंट्स एक्सपायर हेइ जिवो ए लिंक परथि एपीके डाउनलोड करिनियंतु
3: ठीक लागुनी स्कैम भी हेइ पारे एपीके